tɔn ne kaa mmienu no aka baako ɔda faako ntumi nkasa ntumi nyɛ hwee yei na dakoro ani te yɛ firi kom abaayɛ na ne yere ka kyɛ ne sɛ daa yɛnim sɛ wobrɛ nnoɔma mu ayɛ dene ama wo nokora sɛm ɛwɔ mu ne sɛ wonim sɛ hwee ni hɔ sika na ɛwɔ account mu nyinaa kɔ na tɔn fie mmienu no nyinaa atɔn cars mmienu ma no aka baako na medication ɔmode